ওই দে তালা তেরা দালাই রে দেরি দায়াই তেরা দেরা দে দেরে দা তালা তালাইয়া ওই রে দেরি তালা আ দে রে দেরে তে দায়াই তালা রে তালা লা তলা না দে না না দা লা তা দে নি না তেরা দে নি দে নি তা না না দে নি দা তা নে না না দে রে না না ও দে রে দেরে তে না তা দে রে দা তা না ওই দে তালা তালা তা দে দে দি না লা ফিস্তম নাকি সারস বাবতে লাগে থদে যে নরমা চাও ইয়া লাগে হারুম পারুম পারুম ইল হজতা পারুম ইয়াই দেসি জালে মগম Dekilen sıroy ko müzik el tofilen ben Aşen tuttan mi yutut taze sen ben A et ala e adri de atala Oy dire la tala tına la diri tına la Oy tala la teri di la tana ya Ya diri da la da tala tına ya Odri de atala et adri de la da ya Teri de atala tına la diri tına la Oy de la ya da ya da di ya Diri da ya ya Oy tiri da ya diri de atala ya Teri de tala na ya o ti ta inya la jo ya dri da ta la la ri na ya o dri da ta la la dri da ta la ri na ta la ta ri na la na ne ne ri da ya ya dri di ri da ta la a li ni ta te na dra ri da ta li ta na ya Hey kinçem draga kinçem mo fazig ba çem kinçem biz on işte kamelon fela şeyken hoy diri da ta la la la ala di da etra da ri di na na ri na ya yo diri da ta la da re ta la ri na na na re ti na la na re ni ta la na la ya